বাবা বলিয়ে পাত হুয়ে উত্তম সে দার উত্তম কহিয়ে নীচ কর্ম বেরুয়ে রহাও রস সোয়না রস রূপা কামন রস পরমল কি বাস রস কোড়ে রস সেজা মন্দর রস মিঠা রস মাস এতে রস শরীর কে কে কট নাম নিবাস জিত বোলে পাত পাইয়ে